সকের ধন্দাই কাকো খেরা ঠুলো ঢুঙ্গো গলাম দাই ভোকো পেকো রণকো লালসা ভানে ছানকো আকো পুসার হলাম দাই